শ্রোতা বন্ধু, সকাল 7:10 আমার স্বাস্থ্য রিলে করে প্রসার করব আকাশবাণী কটক কেন্দ্রর 7:25 বিকাশ ধারা। এথিরে জৈব বিবিধতা এবং মানব সমাজ উপরে এর প্রভাব সম্পর্কে আলোচনা শুনবে বাজি রাউত শিক্ষা নিকেতনর শিক্ষয়িত্রী অর্চনা পায়েকরায়ঙ্ক সহিত। 8:30 সুগম সঙ্গীত, 8:45 বনপাহাড়র গীতরে ওরাম গীত পরিবেশন করিবে পিটর একা এবং সাথীমানে। সকাল 9:11:30 ও অপরাহ্ন 2:45 বিবিধ ভারতী কার্যক্রম শুনিপারিবে। আজি দিন 10:00 সিনে সঙ্গীতরে হিন্দি চলচ্চিত্রর গীত, 12:00 NCERT দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গর 1290 ভাগ শুনিবে। আজি সন্ধ্যা 5:00 ভক্তিগীতর কার্যক্রম আরতি, 5:20 শ্রীমদ ভাগবতর 402 ভাগ, 5:30 শুনিবে নারী মহল, এতে রয়েছে আলোচনা মুদ্রা যোজনার বিশেষত্ব, এ সম্পর্কে শুনিবে তৃপ্তিময় দ্বিবেদীঙ্কর কিছু কথা। 6:10 ছান্দ, 6:30 ওড়িয়া আলবম গীত, 7:25 জেলা হালচালে বরগড় জেলার খবর জাঁপারে, 7:30 ক্ষেত খমার, এতে লাভজনক লঙ্কা মরিচ চাষ সম্পর্কে সাক্ষাৎকার শুণবে মহিলা সফল চাষী রায়বরী বাড়াঙ্ক সহ। রাতে 8:00 সিনে সঙ্গীত, 9:15 বিবিধ ভারতী কার্যক্রম, 10:00 গীত ও গজল, শিল্পী রহবে হরিহরণ, 10:30 শাস্ত্রীয় সঙ্গীতের ভায়োলিন বাদন শিল্পী ভি জি যোগ। তবে শ্রোতা বন্ধু, ইয়ে আজির অধিবেশনের প্রসারিত হওয়া থাকা কার্যক্রমের সূচনা। আকাশবাণী রাউরকেলা সময় সকাল 7:02 হওয়া যাচ্ছে। কিছুক্ষণ মধ্যে শুনিপারে আঞ্চলিক সম্বাদ, তাপরে আমার স্বাস্থ্য এবং পরে পরে ওড়িয়ার সম্বাদ রিলে করে প্রসার করিবু আকাশবাণী কটক কেন্দ্রর।

0: শ্রোতা বন্ধু, জৈব বিবিধতা বা বায়োডাইভার্সিটি এহা গোটিয়ে এমিতি বিষয় যাহা কেবল পরিবেশ সহিত জড়িত নুহে, বরং মানুষের অস্তিত্ব, পৃথিবীর সন্তুলন এবং ভবিষ্যৎ পিঢ়ির সুরক্ষা সহিত মধ্যে সম্পৃক্ত। আমি প্রতিদিন সকালে উঠুছে, শুদ্ধ পবন নেউছে, খাদ্য খাউছে, পানি পিউছে এবং প্রকৃতির অনেক উপহার মধ্যে উপভোগ করুছে। কিন্তু আমি কেবে ভাবিছু কি এই সমস্ত কথার পছরে কিয়ে অছি? এহার পছরে অছি প্রকৃতির সেই অমূল্য সম্পদ জৈব বিবিধতা। জৈব বিবিধতার অর্থ হেউছি পৃথিবীরে থিবা সমস্ত প্রকারের জীবজন্তু, গছপত্র, পশুপক্ষী, জলজীব, কীটপতঙ্গ এবং অণুজীব মানঙ্কর বিভিন্নতা। পৃথিবীর প্রত্যেক জীবর নিজস্ব গোটিয়ে গুরুত্ব রয়েছে। গছ আমকু অম্লজান দেউছি, মহুমাছি ফুলর পরাগ সঞ্চার করুছি, পক্ষী বীজ বিস্তার করুছি, পশুমানে পরিবেশ সন্তুলন রক্ষা করুছন্তি। এই সমস্ত মিশি জীবনর গোটিয়ে সুন্দর শৃঙ্খলা তৈরি হয়েছি। আম ভারত জৈব বিবিধতার বহুত সমৃদ্ধ দেশ। এখানে হিমালয় ঠার আরম্ভ করে সমুদ্র পর্যন্ত বিভিন্ন প্রকারের জীবজগত দেখা মিলে। ওড়িশার কথা কহিলে শিমিলিপাল ন্যাশনাল পার্ক, ভিতরকনিকা ন্যাশনাল পার্ক এবং চিলিকা ল্যাক পরি স্থানগুড়িক আমার গর্ব এবং গৌরব। এখানে অনেক দুর্লভ প্রজাতির পশুপক্ষী দেখা যাতে। কিন্তু দুঃখর বিষয় হচ্ছে আজ মানুষের স্বার্থপরতা তথা অসাবধানতা যোগু জৈব বিবিধতা গুরুতর সংকটরে পড়িছি। বেআইন ভাবে গছ কটা যাচ্ছি, বন্যজন্তুঙ্ক শিকার করা যাচ্ছি, কলকারখানার ধূয়া এবং প্লাস্টিক প্রদূষণ প্রকৃতিকে নষ্ট মধ্যে করুছি। জলবায়ু পরিবর্তন মধ্যে এতিরে বড় কারণ হয়েছি। আমি যদি এইপরি চালি থাও তেবে আগামী দিনরে অনেক প্রজাতি পৃথিবীর সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে। গোটিয়ে সময় এমিতি আসিবারে যেউঠারে আম পিলামানে কেবল পুস্তকরে বাঘ, হাতি কিংবা চড়াইর চিত্র দেখিবে, কিন্তু বাস্তবরে সেমানকু দেখিপারিবেনি। এহা কেতে ভয়ঙ্কর চিত্র হব সে বিষয়ে কেবে চিন্তা করিবে। জৈব বিবিধতা নষ্ট হলে কেবল পশুপক্ষী আমি হরাইবানি, আমি খাদ্য, ঔষধ, পানি এবং সুস্থ পরিবেশ মধ্যে হরাইবা। মানুষ প্রকৃতি উপরে নির্ভরশীল। প্রকৃতি নথিলে মানুষের অস্তিত্ব মধ্যে রহিবনি। সেতিপাই আম সমস্তঙ্কর কর্তব্য হেউছি জৈব বিবিধতার সুরক্ষা করিবা। আমি অধিকরু অধিক গছ লগাইবা, প্লাস্টিক ব্যবহার কমাইবা, বন্যজন্তুঙ্কু সুরক্ষা প্রদান করিবা এবং লোকমানঙ্ক মধ্যরে সচেতনতা মধ্যে সৃষ্টি করিবা। আজ সরকার মধ্যে বিভিন্ন পদক্ষেপ নেউছন্তি জৈব বিবিধতাকু নেই। বন সুরক্ষা, জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য ইত্যাদি মাধ্যমে প্রকৃতিকে সুরক্ষা করিবার চেষ্টা চালিছে। কিন্তু কেবল সরকার কলে হেব নাই, সাধারণ লোকঙ্ক ভূমিকা মধ্যে সমানভাবে জরুরি। তবে শ্রোতা বন্ধু, আজ আমি আলোচনা করা যাচ্ছে জৈব বিবিধতা সম্পর্কে। তবে এ বিষয়ে আলোচনা করা আজ আমার সহ উপস্থিত অনেক আমার জনে শিক্ষয়িত্রী বান্ধবী ম্যাডাম অর্চনা পাইক রায়। তবে আসন্তু শ্রোতা বন্ধু, তাঁক সহ সাক্ষাৎ করা এবং তাঁক সহ আলোচনা করা জৈব বিবিধতা এবং মানুষ সমাজ উপরে এর প্রভাব সম্পর্কে অধিক কিছু কথা। ম্যাডাম নমস্কার।
1: আজ্ঞা নমস্কার।
0: ম্যাডাম আজ আপনার আমার বিকাশ ধারা কার্যক্রম কু বহুত বহুত স্বাগত।
1: আজ্ঞা
0: ম্যাডাম, আজ আমার যে বিষয়বস্তুটি রয়েছে জৈব বিবিধতা বা আমি যাহা কুচে বায়োডাইভার্সিটি এবং মানব সমাজ উপরে এর প্রভাব সম্পর্কে, তবে আপনার আমার শ্রোতা বন্ধু মানুষ জনাইবে এই যে জৈব বিবিধতা বা বায়োডাইভার্সিটি কোণ এর প্রকারভেদ সম্পর্কে টিকে ধারণা দেবে।
1: আজ্ঞা, এ জৈব বিবিধতাটা হেউছি পৃথিবীরে থিবা সমস্ত প্রকারের জীবজন্তু, উদ্ভিদ, অণুজীব ও সেমানকর বাসস্থান মধ্যে থিবা বিভিন্নতা। সরল ভাবে যদি আমি কহিবা, প্রকৃতিরে থিবা সমস্ত জীবর ভিন্নতা তথা সেমানকর পরস্পর নির্ভরশীলতা কহি জৈব বিবিধতা কোহাযায়। এহা প্রকৃতির সন্তুলন রক্ষা করিবার মুখ্য ভূমিকা নিভায় এবং তা সহিত মানব জাতিকে খাদ্য, ঔষধ, বস্ত্র, কাঠ ও অন্যান্য আবশ্যক সম্পদ মধ্যে যোগাই থাকে। এই যে জৈব বিবিধতা, এহা মুখ্যত তিনি প্রকার। গোটে হল আমার জিনগত বিবিধতা, প্রজাতিগত বিবিধতা ও পরিস্থিতিতন্ত্র বিবিধতা। জিনগত বিবিধতা মানে এবে আমার ପ୍ରଜାତି ମଧ୍ୟରେ ଥିବା ଗୁଣଗତ ଭିନ୍ନତା, ଯେମିତିକି ଆମ ଧାନ କିମ୍ବା ଆମ୍ବର ବିଭିନ୍ନ ପ୍ରଜାତି ରହିଛି, ପ୍ରଜାତିଗତ ବିବିଧତା ପୁଣି କ'ଣ ନା ଗୋଟିଏ ଅଞ୍ଚଳରେ ବିଭିନ୍ନ ପ୍ରଜାତିର ଜୀବ ରହିବା, ଯେମିତିକି ଜଙ୍ଗଲରେ ବାଘ, ହରିଣ, ପକ୍ଷୀ ଇତ୍ୟାଦି ବିଭିନ୍ନ ଜୀବଜନ୍ତୁ ରହୁଛନ୍ତି। ପରିସ୍ଥିତି ତନ୍ତ୍ର ବିବିଧତା ପୁଣି କ'ଣ ନା ଜଙ୍ଗଲ, ମରୁଭୂମି, ସମୁଦ୍ର, ନଦୀ, ଝରଣା ଇତ୍ୟାଦି ଭିନ୍ନ ଭିନ୍ନ ପରିବେଶରେ ଆଜିକାଲି ଯେଉଁ ଜଙ୍ଗଲ କଟା ହେଉଛି, ପ୍ରଦୂଷଣ ହେଉଛି, ଅବୈଧ ଶିକାର ହେଉଛି, ଜଳବାୟୁର ପରିବର୍ତ୍ତନ ହେଉଛି, ସେଥିପାଇଁ ଆମର ଜୈବ ବିବିଧତା ଉପରେ ମଧ୍ୟ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ବିପଦ ମଧ୍ୟ ପଡ଼ୁଛି। ତେଣୁ ବନ୍ୟଜନ୍ତୁମାନଙ୍କର ସୁରକ୍ଷା, ବୃକ୍ଷରୋପଣ ଆଉ ପରିବେଶ ସଚେତନତା ମାଧ୍ୟମରେ ଆମେମାନେ ସେମାନଙ୍କୁ ସୁରକ୍ଷିତ କରିପାରିବା, ଏଇଟା ଆମର ମୁଖ୍ୟ ଦାୟିତ୍ୱ। ଶେଷରେ କହିବି ଯେ ଜୈବ ବିବିଧତା ହେଉଛି ପୃଥିବୀର ଆମର ଏକ ଅମୂଲ୍ୟ ସମ୍ପଦ, ଏହାର ସୁରକ୍ଷା ମାନବ ସଭ୍ୟତାର ଗୋଟେ ସୁରକ୍ଷା ସହିତ ସମାନ କହିଲେ ଚଳେ।
0: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା। ତେବେ ମ୍ୟାଡ଼ମ୍, ଆପଣ ତ କହିଲେ ଜୈବ ବିବିଧତା କ'ଣ, ତେବେ ମାନବ ସମାଜ ଉପରେ ଜୈବ ବିବିଧତାର ପ୍ରକାର କାହିଁକି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଅଟେ?
1: ଏ ଯେଉଁ ଜୈବ ବିବିଧତା କେବଳ ଆମର ପରିବେଶ ସହିତ ଜଡ଼ିତ ଏହା ଏକ ବିଷୟ ନୁହେଁ, ଏହା ସିଧାସଳଖ ଭାବରେ ମାନବ ସମାଜର ଜୀବନ, ଅର୍ଥନୀତି, ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଏବଂ ସଂସ୍କୃତି ସହିତ ଜଡ଼ିତ। ପୃଥିବୀରେ ଥିବା ଗଛଲତା, ପଶୁପକ୍ଷୀ, ଅଣୁଜୀବ, ପରିସ୍ଥିତି ତନ୍ତ୍ର ମାନବ ଜାତିକୁ ଅନେକ ପ୍ରକାରର ସୁବିଧା ସୁଯୋଗ ଯୋଗାଇ ଦେଇଥାନ୍ତି।
0: ଆଜ୍ଞା।
1: ଯେଉଁଥିରେ କି ପ୍ରଥମେ ହେଲା ଆମର ଜୈବ ବିବିଧତା ଆମର ଖାଦ୍ୟ ସୁରକ୍ଷାର ଆଧାର। ଆମେ ଧାନ, ଗହମ, ଡାଲି, ଫଳ, ଶାକସବ୍ଜି ପ୍ରକୃତିରୁ ପାଉଛେ, ସେମିତି ମାଛ ମାଂସ, ଦୁଗ୍ଧ ମଧ୍ୟ ବିଭିନ୍ନ ପ୍ରଜାତି ଉପରେ ନିର୍ଭର କରୁଛେ। ଯଦି ଜୈବ ବିବିଧତା କମିଯାଏ, ନିଶ୍ଚିତ ଭାବରେ ଖାଦ୍ୟ ସଙ୍କଟ ସୃଷ୍ଟି ହେବ। ତାହେଲେ ଦ୍ୱିତୀୟତଃ ଆମର ଔଷଧର ମୁଖ୍ୟ ଉତ୍ସ ମଧ୍ୟ ଜୈବ ବିବିଧତା। ଅନେକ ଔଷଧୀୟ ଉଦ୍ଭିଦ ପ୍ରାଣୀ ଉତ୍ସରୁ ପ୍ରସ୍ତୁତ ହୁଏ, ନିମ୍ବ, ତୁଳସୀ, ଆଲୋଭେରା ପରି ଉଦ୍ଭିଦମାନ ଆମର ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପାଇଁ ବହୁତ ଉପକାରୀ। ତୃତୀୟତଃ ଆମର ଜୈବ ବିବିଧତା ଅର୍ଥନୈତିକ ଉନ୍ନତିରେ ମଧ୍ୟ ସାହାଯ୍ୟ କରେ। କୃଷି, ମତ୍ସ୍ୟଚାଷ, ଆମର ବନଜ ସମ୍ପଦ, ଔଷଧ ଶିଳ୍ପ ତଥା ପର୍ଯ୍ୟଟନ ଜୈବ ବିବିଧତା ଉପରେ ନିର୍ଭରଶୀଳ ଏବଂ ଲୋକମାନଙ୍କୁ ଚାକିରି ତଥା ଜୀବିକା ମଧ୍ୟ ଯୋଗାଇଥାଏ। ଚତୁର୍ଥତଃ ଏହା ଆମର ପରିବେଶ ସନ୍ତୁଳନ ମଧ୍ୟ ରକ୍ଷା କରେ। ଯେମିତିକି ଆମର ଗଛ ଆମକୁ ଅକ୍ସିଜେନ୍ ଦେଇଥାଏ, କାର୍ବନ୍ ଡାଇଅକ୍ସାଇଡ୍ ଶୋଷଣ କରେ, ଜଳଚକ୍ରକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରେ ଓ ମୃତ୍ତିକା କ୍ଷୟକୁ ରୋକେ। ପଶୁପକ୍ଷୀ ତଥା ଖାଦ୍ୟ ଶୃଙ୍ଖଳକୁ ମଧ୍ୟ ଶୃଙ୍ଖଳିତ ସନ୍ତୁଳିତ କରିଥାଏ। ପଞ୍ଚମତଃ ଆମର ଜୈବ ବିବିଧତା ସାମାଜିକ ସାଂସ୍କୃତିକ ମହତ୍ତ୍ୱ ମଧ୍ୟ ରଖିଛି। ଭାରତର ଅନେକ ଗଛ ଓ କେତେକ ପଶୁଙ୍କୁ ଧାର୍ମିକ ଭାବରେ ପୂଜା ମଧ୍ୟ କରାଯାଏ, ଏହା ଆମ ସଂସ୍କୃତି ସହିତ ଜଡ଼ିତ। ଯଦି ଜୈବ ବିବିଧତା ନଷ୍ଟ ହୋଇଯାଏ, ତେବେ ପରିବେଶ ଅସନ୍ତୁଳନ, ଖାଦ୍ୟ ଅଭାବ, ରୋଗ ବୃଦ୍ଧି, ଅର୍ଥନୈତିକ କ୍ଷତି ଇତ୍ୟାଦି ଦେଖାଯାଇପାରେ। ତେଣୁ ଜୈବ ବିବିଧତା ମାନବ ସମାଜ ପାଇଁ ବହୁତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ, ଏହାର ସୁରକ୍ଷା କରିବା ମାନେ ଆମେ ଆମ ଭବିଷ୍ୟତକୁ ସୁରକ୍ଷା କରିବା। ଶେଷରେ କହିବି, ପ୍ରକୃତିକୁ ବଞ୍ଚାଇବା ମାନେ ଆମେ ମାନବ ଜାତିକୁ ବଞ୍ଚାଇବା, ତେଣୁ ଜୈବ ବିବିଧତା ସୁରକ୍ଷା ପ୍ରତି ଆମେ ସମସ୍ତେ ସଚେତନ ହେବା ଆବଶ୍ୟକ।
0: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା। ତେବେ ଜୈବ ବିବିଧତାର ସବୁଠାରୁ ବଡ଼ ସମସ୍ୟାଟି କ'ଣ?
1: ମୋ ମତରେ ଜୈବ ବିବିଧତାର ସବୁଠାରୁ ବଡ଼ ସମସ୍ୟା ହେଉଛି ମନୁଷ୍ୟର ଅହେତୁକ ହସ୍ତକ୍ଷେପ ଓ ପ୍ରାକୃତିକ ବାସସ୍ଥାନର ଧ୍ୱଂସ। ଆଜି ମନୁଷ୍ୟ ନିଜ ସୁବିଧା, ଶିଳ୍ପାୟନ, ସହରୀକରଣ, ଅର୍ଥନୈତିକ ଉନ୍ନତି ନାମରେ ପ୍ରକୃତିକୁ ଅତ୍ୟଧିକ ଭାବରେ ଶୋଷଣ କରୁଛି, ଯାହା ଜୈବ ବିବିଧତା ପାଇଁ ଗୁରୁତର ସଙ୍କଟ ସୃଷ୍ଟି କରୁଛି। ପ୍ରଥମ ସମସ୍ୟା ହେଉଛି ବନ ଧ୍ୱଂସ। ରାସ୍ତା, କାରଖାନା, ଘର ଓ ଚାଷ ଜମି ପାଇଁ ବହୁ ପରିମାଣରେ ଜଙ୍ଗଲ କଟାଯାଉଛି, ଏହାଫଳରେ ଅନେକ ପଶୁପକ୍ଷୀ ନିଜ ବାସସ୍ଥାନ ହରାଉଛନ୍ତି। ଦ୍ୱିତୀୟତଃ ବଡ଼ ସମସ୍ୟା ହେଉଛି ପ୍ରଦୂଷଣ। ବାୟୁ, ଜଳ, ମୃତ୍ତିକା ପ୍ରଦୂଷଣ ଜୀବଜଗତକୁ ଗଭୀର ଭାବରେ ପ୍ରଭାବିତ କରୁଛି। ନଦୀରେ କାରଖାନାର ବର୍ଜ୍ୟ ପଦାର୍ଥ ପକାଉଥିବାରୁ ଜଳଜୀବ ମଧ୍ୟ ନଷ୍ଟ ହୋଇଯାଉଛନ୍ତି। ତୃତୀୟ ସମସ୍ୟା ହେଲା ଆମର ଜଳବାୟୁ ପରିବର୍ତ୍ତନ। ବିଶ୍ୱ ତାପନ, ଅନିୟମିତ ବର୍ଷା, ବନ୍ୟା, ଖରା ଅନ୍ୟାନ୍ୟ ପ୍ରଜାତିର ଜୀବନକୁ ସଙ୍କଟରେ ପକାଉଛି। ଚତୁର୍ଥ ସମସ୍ୟା ହେଉଛି ଆମର ଅବୈଧ ଶିକାର ଓ ବନ୍ୟଜନ୍ତୁ ବ୍ୟବସାୟ। ହାତୀଦାନ୍ତ, ବାଘ ଚମଡ଼ା ତଥା ଅନ୍ୟାନ୍ୟ ଲାଭ ପାଇଁ ପଶୁମାନଙ୍କୁ ହତ୍ୟା କରାହେଉଛି। ପଞ୍ଚମ ସମସ୍ୟା ହେଉଛି ଅତ୍ୟଧିକ ପ୍ରାକୃତିକ ସମ୍ପଦର ବ୍ୟବହାର। ଅନିୟନ୍ତ୍ରିତ ମାଛଧରା, ଖଣି ଖନନ, ଗଛ କାଟିବା ଇତ୍ୟାଦି ଜୈବ ବିବିଧତାକୁ କ୍ଷତି ପହଞ୍ଚାଉଛି। ଏହାଛଡ଼ା ଲୋକମାନଙ୍କ ମଧ୍ୟରେ ସଚେତନତାର ଅଭାବ ମଧ୍ୟ ଏକ ବଡ଼ ସମସ୍ୟା। ଅନେକ ଲୋକ ଜୈବ ବିବିଧତାର ମୂଲ୍ୟ ବୁଝିପାରୁନାହାନ୍ତି। ଏହି ସମସ୍ୟାର ସମାଧାନ ପାଇଁ ବନ ସଂରକ୍ଷଣ, ପ୍ରଦୂଷଣ ନିୟନ୍ତ୍ରଣ, କଠୋର ଆଇନ ପ୍ରୟୋଗ, ବୃକ୍ଷରୋପଣ ଏବଂ ସାଧାରଣ ଲୋକଙ୍କ ମଧ୍ୟରେ ସଚେତନତା ଆବଶ୍ୟକ। ଶେଷରେ କହିବି, ଯଦି ଆଜି ଆମେ ଜୈବ ବିବିଧତାକୁ ସୁରକ୍ଷା ନ କରିବା, ତେବେ ଆସନ୍ତା ପିଢ଼ି ଏହାର ଭୟାବହ ପରିଣାମ ଭୋଗିବ। ତେଣୁ ଏହାକୁ ରକ୍ଷା କରିବା ଆମ ସମସ୍ତଙ୍କର ଦାୟିତ୍ୱ।
0: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା, ବହୁତ ସୁନ୍ଦର ମ୍ୟାଡ଼ାମ୍। ତେବେ ମ୍ୟାଡ଼ାମ୍, ଜୈବ ବିବିଧତାକୁ କିପରି ମାପ କରାଯାଇଥାଏ ସେ ବିଷୟ ଟିକେ ଆମ ଶ୍ରୋତା ବନ୍ଧୁମାନଙ୍କୁ ଜଣାଇବେ?
1: ହଁ ମ୍ୟାଡ଼ାମ୍, ଜୈବ ବିବିଧତାକୁ ମାପ କରିବା ମାନେ କୌଣସି ଅଞ୍ଚଳରେ କେତେ ପ୍ରକାର ଜୀବ ଅଛନ୍ତି, ସେମାନଙ୍କର ସଂଖ୍ୟା କେତେ

শ্রোতাবন্ধু, শেষ হল বিকাশধারা কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। টিউন করছেন 102.6 এফএম সবু বর্গর শ্রোতা মানঙ্কর প্রিয় রেডিও স্টেশন। স্টুডিও ঘড়িরে সময় সকাল 8টা হওয়াকু যাচ্ছি। কিছুক্ষণ মধ্যে শুনিপারিবা সমাচার প্রভাত, পরে পরে মর্নিং নিউজ, রিলে করে প্রসার করিবু আকাশবাণী দিল্লিরু।

0: শ্রোতা বন্ধু, আপন যদি সমাজ সেবার নিজকে নিয়োজিত করে সমাজের মঙ্গল করা চাহুথান্তি, তেবে আজ হি রাউরকেলার আত্মীয় সেবা ট্রস্ট বা সেবা সংগঠনরে যথাশীঘ্র সামিল হয়ে সমাজের কল্যাণ করন্তু। এথিপাই যোগাযোগ করন্তু সমাজসেবী চন্দ্রশেখর শতপথীঙ্কু, কল করন্তু 8895501397 কু।
1: শ্রোতাবন্ধু আপন মানে টিউন করছেন 102.6 এফএম শুণুছেন আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর, শুণুছেন হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। বর্তমান শুনিবা লতা মঙ্গেশকর এবং সুরেশ ওয়াড়করঙ্ক কণ্ঠরে এই সুমধুর গীতটি রাম তেরি গঙ্গা মেলি কথাচিত্রর।

শ্রোতাবন্ধু আপনার শুণুছেন হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। আসন্তু জানিবা অংশুঘাত প্রতি সতর্ক কিপরি রহিবা। এর লক্ষণগুড়িক হচ্ছে প্রবল ঝাল বহিবা, মুন্ড বুলাই অন্ধার দিশিবা ও বান্তি লাগিবা, প্রবল শোষ লাগিবা, মাংসপেশী টাণি হেবা, চর্ম শুষ্ক লাল ও উত্তপ্ত হেবা, অচেত হেবা কিংবা বাত মারিবা। এর সতর্কতা, দিন এগারোটার তিনটা মধ্যে খরাতাতি অধিক থাকে, এই সময় মধ্যে বাহারক যাতু না, জরুরি কাম লে বাহারক যা পূর্ব যথেষ্ট পা পিঁত ও সাথে ছতা টোপি চপল ও পিবা পা নিয়ন্তু। ধলা রঙর ঢিলা পোশাক ছতা ও জোতা ব্যবহার করন্তু। মঝিরে মঝিরে ছাইরে বিশ্রাম নিয়ন্তু, খরারে কঠিন পরিশ্রম করন্তু নাহি, অধিক দূর চালন্তু নাহি, কোনসি প্রকার মাদক দ্রব্য সেবন করন্তু নাহি। শ্রোতাবন্ধু এর প্রতিকার সম্পর্কে জানিবা, অংশুঘাত আক্রান্তকু খোলা ও থন্ডা জায়গাকু নেই যাতু, ওআরএস বা চিনি লুণ সরবত বা সাদা পানি পিয়ন্তু, পোশাক যথাসম্ভব খোলি দিয়ন্তু, মুন্ড ধুই দিয়ন্তু, ওদা কপড়ারে পোছি দিয়ন্তু, রোগীকু পঙ্খা কুলর বা এসি পবনরে শুয়াই দিয়ন্তু ও পানি সিঞ্চন করন্তু। অবস্থার উন্নতি নহলে তুরন্ত ডাক্তারখানা নেই চিকিৎসা করান্তু। বয়স্ক তথা অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী মহিলাঙ্ক পাই অংশুঘাতর আশঙ্কা অধিক, তেণু এথিপ্রতি যথেষ্ট সতর্ক রুহন্তু। সূচনাটি এতিকিরে শেষ হেলা। শুণুছন্তি সিনে সঙ্গীত কার্যক্রম। বর্তমান শুণিবা ইয়ে দিল আশিকানা কথাচিত্রর এই গীতটিকু গাইছন্তি কুমার সানু এবং অলকা ইয়াগ্নিক।

শ্রোতা বন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758 7008248। সূচনাটি এতিকরে শেষ হলা।

0: শ্রোতাবন্ধু, গীতটি শুনুলে হিরো কথাচিত্রর কণ্ঠদান করে লতা মঙ্গেসকর এবং মানহর। সুন্দর গীতটি সঙ্গীত সংযোজনা করে লক্ষ্মীকান্ত প্যারেলাল, রচনা আনন্দ বক্সি। হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত শুণুটি আম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর। কার্যক্রমের পরবর্তী গীত শুণবা পূর্ব কিছু মুহূর্তর বিরতি।
1: असली नोट रे कहि के खेलु छु
2: ब्रो, एटा फटा अछि।
1: सुने, फटा चीरा किंबा पुरना नोट को
3: बैंक सखारे एक्सचेंज करी परिबा।
2: वाह, नुआ नोट मिलेबो?
1: हां, जेउ थिरे तू हमकु पिज्जा पार्टी देबू।
4: आरबीआई कहे स्मार्ट बनो, कूल रहो।